প্রতিখন ঘরের বাণী আকাশবাণী, সকলোরে হৃদয়ের বাণী আকাশবাণী। আমি আগবাড়িছো আপনার সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক গড়িবলে, মাত্র এটা ক্লিকতে আমার কেন্দ্রবর অনুষ্ঠান লাইভ, মন কি বাত, সংগীত, নাটক, খেল আর প্রতিটো পলর নির্ভরযোগ্য বাতরির সঙ্গে আমার ওয়েবসাইট আকাশবাণী .gov.in। নতুন ভারত নর।

0: ঘরে পদুমৰ পাহি যেন মানিকি মধুৰী হাঁহি।
1: হাসানে
0: অ হেউলিয়া হলো মই, বলিয়া হলো মই,

0: বাপুসকল, অ শংকৰ মাধৱে দিলা, অ হাম্য মৈত্ৰীবাণী,
1: হাম্য মৈত্ৰীবাণী,
0: অ পুকুর শ্রীগাল গর্ধবরো, হে আত্মারাম জানি,
1: আত্মারাম।

প্রতিখন ঘরের বাণী আকাশবাণী, সকলোরে হৃদয়ের বাণী আকাশবাণী। আমি আগবাড়িছো আপনার সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক গড়িবলে। মাত্র এটা ক্লিকতে আমার কেন্দ্রবর অনুষ্ঠান লাইভ, মন কি বাত, সংগীত, নাটক, খেল আর প্রতিটো পলর নির্ভরযোগ্য বাতরির সঙ্গে আমার ওয়েবসাইট আকাশবাণী .gov.in নতুন ভারত ন রূপ।

0: অর্জন কৰিবলৈ সক্ষম হব। প্রগতিশীল কৃষক নজরুল ইসলামে প্রথম অবস্থাত গুৱাহাটীর ফুলের চাহিদা আর বহিরাজ্যের আমদানিকৃত ফুলে কিদরে রাজ্যের বাজার দখল করেছে সেয়া প্রত্যক্ষ করে নিজেও ফুল খেতির প্রতি আগ্রহী হয়েছিল। প্রথমে জেলা কৃষি বিভাগের পর বেলি ফুলের খেতির ব্যবস্থাপনা বীজ নির্বাচনের বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ লাভ করে। একক প্রচেষ্টার পোনপ্রথমবারের এবিঘা মাটিত প্রদর্শনীমূলকভাবে বেলি ফুলের খেতি আরম্ভ করে। প্রথমবারত এই খেতির জড়িয়ে লাভের মুখ দেখবলে সক্ষম হওয়া কৃষকগুলো ফুল খেতির প্রতি অধিক আগ্রহী হয়ে পড়ে।
1: মরিগাঁওর অগ্রণী অনুষ্ঠান আইডোসন্দিক সাংস্কৃতিক বহুমুখী সংস্থা আর শাখা লেখিকা সন্থার যৌথ উদ্যোগত মরিগাঁওত অলপতে একটা কৃতি ছাত্র ছাত্রীক অভিনন্দন অনুষ্ঠান অনুষ্ঠিত করা হয়। এই বিষয়ে আমাক জানাইছে আমাৰ সংবাদদাতাই।
0: সংগঠন দুটার ফুলবাৰীস্থ উৎসাহী কার্যালয়ত অনুষ্ঠিত এই গাম্ভীর্যপূর্ণ অনুষ্ঠানের আরম্ভণিতে ময়ূর সিনারী আইডিও সন্দিকর প্রতিচ্ছবিত বন্তি প্রজ্বলন করে উপদেষ্টা নৃপেন্দ্র শইকীয়ায়। ইয়ার পিছতেই অনুষ্ঠানটি উদ্বোধন করে মরিগাঁও জেলা সাহিত্য সভার সভাপতি ডক্টর হরমোহন কলিতায়। উদ্যোক্তা অনুষ্ঠানটির সভানেত্রী রাণী শইকীয়ার সঞ্চালনাত অনুষ্ঠিত অনুষ্ঠানটির আদরে সম্পাদিকা কল্পনা শর্মায় অনুষ্ঠানের বিশিষ্ট অতিথি হিসাবে অংশগ্রহণ করে মরিগাঁও জেলার বিদ্যালয় সমূহের পরিদর্শক ডক্টর অপূর্ব ঠাকুরিয়ায় আইডিও সন্দিকর জীবন আর কর্মরাজির উপর আলোকপাত করার উদ্যোক্তা সকলের প্রচেষ্টাক শলাগ লয়। অনুষ্ঠানত সাপ্তাহিক বড় হোমকাকতর সম্পাদক বিরিঞ্চি কুমার শর্মায় ছাত্র ছাত্রীসকলের উদ্দেশ্যে এতে উদগনিমূলক ভাষণ প্রদান করে। অনুষ্ঠানত উচ্চতর আর উচ্চ মাধ্যমিক পরীক্ষাত শিক্ষার্থীরা উত্তীর্ণ হওয়া কৃতি ছাত্র ছাত্রী ক্রমে ছায়া সিঘনা নাথ, বিশাল ভরদাস, দিগ্বিজয় নাথ, ঋষ্টিনা শর্মা, গামোচা মানপত্র আদিরে সম্বর্ধনা জানা হয়। অনুষ্ঠানটিত অধ্যাপক দিগন্ত কুমার নাথ, দিগন্ত শর্মা, অনিতা পাঠক প্রমুখ কেবাগী বিশিষ্ট ব্যক্তি আর সংগঠন দুটার কর্মকর্তা সকল উপস্থিত থাকে।
1: জিলার রেহরূপর আজি আমি বিদায় লৈছো। কাইলৈ আপনাদের লগ পাম আন এখন জিলার হইতে। নমস্কার।

0: ফেন্সার এমএর পড়া আমি ওলাই গেলো 1973 আমি এমই স্কুলের পড়া ওলাই যাই বকো হাই স্কুল তেতিয়া অঞ্চলত হাই স্কুল বলি বলি নাই এতিয়া জেনেকি পদুলিয়ে পদুলিয়ে সরকারিয়ে হোক বেসরকারিয়ে হোক স্কুল প্রতিষ্ঠা হয়েছে আজি আমার সম্মুখতে আপনাদের সময়তে দেখিছে লাম্পারা এমই আমি যেটা কলেজত থাকো তেতিয়া লাম্পারা এমই স্টার্ট হয়েছে তারপর সরকারীকরণ হল তারপর আকৌ হাই স্কুল স্টার্ট হল হাই স্কুলখনও বর্তমান সরকারীকরণ হয়েছে আমি ঘরের পরা 73 পরা আমি কন্টিনিউয়াস আমি খোজকাঢ়ি ভরির খোজকাঢ়ি সাইকেল নাই কিছু যাতায়াতের একো ব্যবস্থাই নাই তেতিয়া এতিয়া যেটু যাতায়াতের ব্যবস্থা তেতিয়া সেই ব্যবস্থা নাই আমি খোজকাঢ়িয়ে আমি আহ যা করেছিল তার ভিতর আমি সাকসেসফুল হয়েছ মাত্র তিনজন আমার গাঁরপর যান বর গৈছিল সব উলতি আইছে আমি তিনজনে সাকসেসফুল হয়েছ আমি এটাও বর্তমানও সরকারের বেতন এটাও খাই আছো তারে এজনে গল ব্যাংকত আর দুজন এলপিতে রলো এলপি স্কুলের টিচার হয়ে আমি রলো
1: এটা আপনি যে অঞ্চলের কথা কৈছে যে তারপর মাত্র তিনজনে হে আপোনালোকৰ নিচিমপুর অঞ্চল আমি দেখিছো এখন ৰাভা জনগোষ্ঠীৰ গাঁও সেই বিষয়ে অকণমান কওকচোন কেনেকুৱা কামত ব্যস্ত থাকে লোকসকল খেতি বাড়ি
0: বিশেষকৈ আমাৰ গাঁওখন যেটু বাগান পাহাড়ের অঞ্চলট যাকর মানে বাগান সেই বাগানের উপর যথেষ্ট নির্ভরশীল খেতিমাতি তেনেই তাকর কারবার এবিঘা কারবার দুবিঘা কারবার চারি ছয় এনেকা খেতিমাতি যথেষ্ট তাকর কারণ দেখিছে আমার যে অবস্থিতি দুয়োফালে পাহাড় পাহাড়ের মাজত গাঁওখন তারে মাজত সরু সরু জরি আছে সেই জরিবিলাকতেই খেতিপথার মানুষে করেছে আর সেই খেতিপথার খেতি করে খেতি ভালো হয় কিন্তু কথা হল এটা পরিয়ালক যিমানখিনি আমাক ধান চাউলের প্রয়োজন সেই ধান চাউলখিনি এবিঘা বা দুবিঘা মাটি খেতি করে মানে হেৰি করব নোৱাৰে উৎপাদন করব নোৱাৰে আর তার লগত সামঞ্জস্য রাখি আমার বিশেষকৈ পাহাড়বিলাকত প্রতিটো পরিয়ালর দখল আছে আর সেই দখলবিলাকত আপনার এটা সময়ত কমলা আছিল এটা কমলা প্রায় শূন্য কমলা নাই গোটাই গছবিলাক মরি যায় রাখিব নোৱাৰে কল আছিল আমার গাঁৱৰ পৰা আপনার এই যেটো চিনি চাম্পা বলি কয় সেই চিনি চাম্পা কল মানে তেতিয়ার দিনত গরু গাড়ি আছিল গরু গাড়ি শেষ হওয়ার পিছত ঠেলা গাড়ি আহিল গরু গাড়ি ঠেলা গাড়ি কল বকো বজারলৈকে যায় বকো বজারে বিক্রি করে যার যি পায় তার দ্বারাই পরিয়ালবিলাক চলিছিল এতিয়া কমলা তো শেষে কলর বাগানও শেষ এতিয়া মানুষের বাগানবিলাকত মাজত আরো একটা বস্তু আইছিল মুগা এই সিজনটুত আপনার এনেকুৱা এটা পরিয়াল নাই যেটু পরিয়ালে পাহাড়ত থকা নাই তারমানে পাহাড়ত মুগার গছ আছে মুগা লগাই আর মুগা পালন করার কারণে সব মানুষ পাহাড়ত উঠি যায় আর মুগার পৰা যেটু উৎপাদন হয় সেটাই পরিয়ালটুক কিছু আর্থিক সকাহ দিয়ে এটা এই মুগাটুও আপনার সময়ের হতত যেটু চারিওফালে ঔষধের যেটু ব্যবহার বাগানত জঙ্গল হয়েছে ঔষধ দিছে করবাত কিবা হয়েছে ঔষধ দিছে ঔষধের ব্যবহারে যেটু আমার বায়ু বায়ু মানুর কারণেও হয়তো বিষাক্ত কিন্তু মানুষে অনুভব করব নোৱাৰে কিন্তু তেনেকুৱা নিচিনা বস্তুবিলাক যেনেকা মুগা মুগাটোর কারণে বায়ুটো একেবারে বিষাক্ত হয়ে গেছে আর বিষাক্ত হওয়ার ফলত মুগা পালন করা এটা বন্ধ হয়ে গেছে এটা বন্ধ হয়ে গই এটা মুগা পালা বন্ধ করে এটা মাত্র বাগান তামোলর বাগান
1: প্রধান খেতি এটা কি তামোল
0: পাহাড়ত আপনার প্রধান খেতি তামোল এটা তামোল কিছু পান আছে মোরও আছে পান কিন্তু কম কিন্তু তামোল যথেষ্ট আছে মোর মই ইয়ারলি প্রায় তামোলত মোর 3 লাখমান আহে বছরত তামোল তামোলের পরা
1: উপার্জন করে আর ভাল
0: তারপর সুজিনা আছে সুজিনার পরাও মোর অন্তত 2000 টাকা বছরট আহে ঠিক এইদরে পরিয়ালটু চলাত কিছু সুচল হয়েছে

0: কটন কলেজ একদা সভার সাধারণ সম্পাদক তিনিবারক সাধারণ সম্পাদক হওয়ার পিছত সেই ছাত্র রাজনীতির পর তেখেতে সমাজত বাধা বিঘিনি সমাজত যুক্ত অসুবিধা যুক্ত প্রত্যাহ্বান অতি ওসরের দেখিছিল আর সেই ওসরের দেখার ফলত তেখেতে যেটা নিজেই দায়িত্বভার লৈছে তেতিয়া সেই কামখিনি সুকলমে করে যাত আর বহুখিনি সহায় হয়েছে। আমি আকৌ গৈছো আমার সহযোগী সীমান্ত বর্মার ওসর।
1: ধন্যবাদ ইন্দ্রজিৎ। সচাক এটা আজি এনেকুৱা শপথ গ্রহণ অনুষ্ঠান হয়তো বিরল বলে আমি কৈছো, কিয়নো ইয়াত লোকে লোকারণ্য হয়েছে আর যি ধরনের সমর্থন লাভ করেছে এইবেলি এন ডি এ মিত্রজোটে বিজেপির নেতৃত্বাধীন তেওঁলোকৰ এই সরকারখন হবলৈ গৈ আছে তৃতীয়বারের আর হিমন্ত বিশ্ব শর্মায় দ্বিতীয়বারের একেলেথারিয়ে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করব কিছু সময় পাছতে। রাইজর আপনি যে সঁহারি লাভ করেছে, রাইজর আশা আকাঙ্ক্ষাও আছে, তেনেদরে রাইজর সেই যা রাইজর প্রতি দায়বদ্ধতা নিশ্চয় বাড়ব। আপনি নিশ্চয় এই বিষয়ে আমি অবগত করাব পারো যে কেনে ধরনের দায়িত্ব বাড়ব, কারণ দ্বিতীয়বার প্রথমবারত যিখিনি পরিকল্পনা করেছিল হয়তো কিছু সফল হয়েছে, বাকি বহু কাম করবলগিয়া আছে বলে কৈছে। দ্বিতীয় কার্যকাল তখন আরম্ভ হব হিমন্ত বিশ্ব শর্মার মুখ্যমন্ত্রী হিসাবে, গতি এই কার্যকাল নিশ্চয় রাইজর যে আশা আকাঙ্ক্ষা আছে তা পূরণ করা অতি একটা তখেতর গুরুত্বপূর্ণ দায়িত্ব আর একটা তখেতর উপর আহি পড়ব আর রাইজর আশা সংখ্যাও বাড়িছে। গতি যেহেতু এই একটা বিকাশ আরম্ভ হয়েছে রাজ্যখনের, গতি তার নিশ্চয় এই যে বিকাশের ধারা আগবাই লই যাওয়া অতি একটা গুরুত্বপূর্ণ কাম হব, দায়িত্ব সহকারে তাক পালন করব আর সেয়ে প্রতিফলিত হয়েছে ইয়াত রাইজে যে আশারে ইয়াত উপস্থিত হয়েছে, অগণন লোক ইয়াত উপস্থিত হয়েছে, বিভিন্ন রাজ্যেরপরা যখন মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রী উদ্যোগপতি আহিছে সাধারণ লোকক আমি অহা দেখিছো ইয়াতে, কেন আমি বহু ঠাই খোজকাড়ি আহিছিল যেতে মণ্ডপলে আহিবলগিয়া হয়েছিল আর আমার লগে লগে অসংখ্য লোক যে সাধারণ রাইজ বলে কব পারো সেই সাধারণ রাইজ ইয়াত উপস্থিত হয়েছে, তেওঁলোকে বহু আশারে আহি উপস্থিত হয়েছে, গতি রাইজর আশা আকাঙ্ক্ষা পূরণ করা অতি গুরুত্বপূর্ণ কর্তব্য হব ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আর তেওঁৰ যিখন মন্ত্রী সভা নতুনকৈ শপথ আজি গ্রহণ করবে ইয়াতে। আদর্শতা কিছু সময় পাছত মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া আহি উপস্থিত হব আর লগতে উপস্থিত হব শপথ গ্রহণ করবলগিয়া দ্বিতীয়বারের মুখ্যমন্ত্রী হবলৈ গৈ আছে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, কিছু সময় পাছতে আহি পাব, কিয়নো মঞ্চৰ পৰা যি ঘোষণা দি থকা হয়েছে সেয়া তাতো কোৱা হয়েছে যে কিছু সময় পাছত আমাৰ মাজত উপস্থিত হব, গতি আমার শ্রোতায় সেইখানে অপেক্ষা করব অন্তত আর কিছু সময় আছে শপথ গ্রহণ অনুষ্ঠান, গতি আমি অকমান ধৈর্য সহকারে শ্রোতায় এই অনুষ্ঠান শুনে থাকি বলে আশা করছো আর ইতিমধ্যে আমি কৈছো যে একটা বেলেগ ধরনের পরিবেশ আমি বর্ণনা করছো আর আজির এই পরিবেশ যে রচনা হয়েছে তার কারণে কথা হয়েছে গুৱাহাটী মহানগরীখনত যি পথৰ নিদর্শন দিয়া হয়েছে যে ট্রেফিক ম্যানেজমেন্ট করা হয়েছে তাত বিভিন্ন ধরনের সাল সলনি করা হয়েছে, গতি বিভিন্ন সেই ঠাই সমূহ আমার যে রাইজ আছে তেখেতে মন করিব বিভিন্ন ধরনের তাক বিভিন্ন ধরনের তাক ট্রেফিক নিয়ন্ত্রণ করা হয়েছে, বিভিন্ন রাস্তাত ট্রেফিক হয়তো সকলো যান বাহন তাত চলাচল করবল দিয়া হওয়া নাই, এনে ধরনের পরিবেশ হয়েছে, কিয়নো অসংখ্য লোক ইয়ালে আহিছে এই খানাপাড়া যি পশু চিকিৎসা বিজ্ঞান মহাবিদ্যালয় খেলপথার তালে কোট বইছে, এতিয়াও আমি দেখিছো লোক আহি আছে বিভিন্নজনে হয়তো বহুতে আসন গ্রহণ করব পৰা নাই ঠিয় হয়ে থাকা আমি দেখিছো আর ইয়াত ব্যবস্থা করা হয়েছে যি মণ্ডপ সজা হয়েছে সেই মণ্ডপর বাহিরতো চকি দিয়ার ব্যবস্থা করা হয়েছে আর অধিক সংখ্যক লোক আমি দেখিছো মণ্ডপর বাহিরত ঠিয় হয়ে আছে তেখেতসকলে আর বিভিন্ন ধরনের ধ্বনি বন্দে মাতরম ধ্বনি মঞ্চর পৰা ইয়াতে সমস্তরে উচ্চারিত হয়েছে, ভারত যি মাতা কি জয় সেই ধ্বনি ইয়াতে উচ্চারিত হয়েছে, জয় আই অসম ধ্বনি ইয়াত উচ্চারিত হয়েছে, সমস্তরে ইয়াতে সকলো রাইজে অংশগ্রহণ করেছে, গতি একটা বেলেগ ধরনের পরিবেশ হয়েছে। ইন্দ্রজিৎ,
0: মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবর ভূমি অসম, মা কামাখ্যার ভূমি অসম, আজি এই পবিত্র ভূমিত ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় আর মাত্র কিছু সময়ের পাছতে তেখেতে একেরহে দ্বিতীয় কার্যকালের মুখ্যমন্ত্রী রূপে শপথ গ্রহণ করব আর আমি আপনাদের জানাইছো যে চারিখন মঞ্চ আছে, মাজর যখন মঞ্চ এই মঞ্চখনত এখন মূল মঞ্চ, এই মঞ্চখনতে কিছু সময় পাছত আহি আসন গ্রহণ করব ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ায়, আমার সম্মুখত মঞ্চখন আছে তার সোঁফালে যখন মঞ্চ আছে সেইখনত সত্রাধিকার সকল সন্মানীয় সত্রাধিকার প্রভু ঈশ্বর সকল তেখেতসকলে আসন গ্রহণ করেছে আর আমার বাঁওফালে যখন মঞ্চ আছে সেই মঞ্চখনত সন্মানীয় বিধায়কসকল যিসকল নতুনকৈ নিৰ্বাচিত হৈ আহিছে বা ইয়াৰ আগতো তেখেতসকল বিধায়ক আছিল কিন্তু এইবাৰ আকৌ নিৰ্বাচনত জয়লাভ কৰি তেখেতসকল আহিছে তেখেতসকলক বহুৱাৰ বাবে ব্যৱস্থা

0: মোর জ্ঞাত হব তেনে বিষয় মই কোনো ব্যক্তি বা ব্যক্তিসমূহৰ ওপৰত প্ৰত্যক্ষ বা পৰোক্ষভাৱে অৱগত বা প্ৰকাশ নকৰিম।
1: কেন্দ্রীয় মন্ত্রীরূপে এসময়ত নিজের দায়িত্ব অতি দক্ষতার পালন করা রামেশ্বর তেলি বিজেপির এগারী জ্যেষ্ঠ সদস্য, অতি পুরনি সদস্য, তখেতে মন্ত্রিসভার সদস্য হিসাবে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন সরকার নতুনক গঠন করা সরকারের এগারী মন্ত্রী হিসাবে তখেতে শপথ গ্রহণ করলে। মাননীয় রাজ্যপাল মহোদয়ে পদ আর গোপনীয়তা রক্ষার শপথবাক্য পাঠ করালে। ইয়ার পিছতে আর তিনগী মন্ত্রী ইতিমধ্যে নাম ঘোষণা করা হয়েছে। এগারী অজন্তা নেওগ, আনগী হয়েছে অতুল বরা আর বিপিএফর চরণ বড়ো। চরণ বড়ো হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন সরকারখনের প্রথম কার্যকালের শেষের ফালে তখেতে পরিবহন মন্ত্রীরূপে তখেতে দায়িত্বভার লৈছিল। বড় বেশি সময় তখেতে পোৱা নাছিল পরিবহন মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করবলৈ, কিয়নো তেখেত বড় বেশি দিন আগত মন্ত্রী হওয়া নাছিল। কিন্তু এইবার মন্ত্রিসভা গঠনের একেবারে আরম্ভণিতে বিপিএফর ফালেরপরা চরণ বড়ো নামটো ইতিমধ্যে হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ে কালি নিশায় ঘোষণা করেছিল যে তেখেতে মন্ত্রীরূপে শপথ গ্রহণ করব। এয়া হয়তো বিপিএফর সহিতে তেখেতসকলের যে আলোচনা, সেই আলোচনার সিদ্ধান্ত মর্মেই তেখেতক সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। ইয়ার পিছত তিনগী আর মন্ত্রী শপথ গ্রহণ করব। গণপরিষদর তরফের অতুল বরা যা কার্যকাল হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন সরকারের প্রথম কার্যকাল কৃষি বিভাগের মন্ত্রী আর বিভিন্ন দপ্তরের দায়িত্ব আছিল। আর আজি আকৌ এবার এটা গণপরিষদের প্রতিনিধিরূপে এন ডি এ মিত্রজোঁটৰ যখন সরকার, এই সরকার শপথ গ্রহণ করবলে ওলাইছে।
2: ঈশ্বরের শপথ লোক যে পিঢ়ির দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি মই প্রকৃত বিশ্বাস আর আনুগত্য পোষণ করি। মই ভারতের সার্বভৌমত্ব আর অখণ্ডতা অক্ষুণ্ণ রাখি। মই অসমৰ এগৰাকী মন্ত্রী হিসাবে মূল কর্তব্য বিশ্বস্ততার আর শুদ্ধ অন্তঃকরণে সম্পাদন করি। আর মই ভয় বা পক্ষপাত, অনুরাগ বা বিদ্বেষ নোহাক সংবিধান আর আইন অনুসরে সকল শ্রেণীর লোকের প্রতি ন্যায় আচরণ করি। মই শ্রী অতুল বরাই ঈশ্বরের নামত শপথ লওঁ যে অসমৰ এগৰাকী মন্ত্রী হিসাবে মোর কর্তব্যর যথাযথ সম্পাদনের বাবে আবশ্যক হওয়ার বাহিরে মই এনে বিষয় যি অসমৰ এগৰাকী মন্ত্রী হিসাবে মোর বিবেচনার বাবে অনা হব বা মোর জ্ঞাত হব তেনে বিষয় মই কোনো ব্যক্তি বা ব্যক্তিসমূহের ওসরত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অবগত বা প্রকাশ নকরিম।
1: অতুল বরায় এইমাত্র তেখেতে শপথ গ্রহণ করলে। এন ডি এর যে মিত্রজোঁটৰ সরকার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্ব এই সরকারখনত যাওয়া কার্যকাল তখেতে মন্ত্রী হিসাবে কেবাটাও গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব আছিল। আকৌ এবার তখেতে আজি শপথ গ্রহণ করলে। এই বছর এই কার্যকালত তখেতে কোনকিটা দপ্তর লাভ করব আর কিছুদিন পাছত জানিব পৰা যাব। আর হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন নতুন সরকারখনত আর কোন কোন মন্ত্রী অন্তর্ভুক্ত হব সেয়া এতিয়াও কোনো কথা সদরি করা হওয়া নাই। কিন্তু অনাগত সময়ত অতি সোনকালে হয়তো আমি এই বিষয়ে সবিশেষ জানিবলে সক্ষম হম। কালি ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া সন্ধিয়ার ভাগত কৈছিল যে নিশার ভাগত নীতিন নবীন ডাঙরিয়া আর

বিয়ানামটি শুনিলে। পরিবেশন করিলে প্রণীতা ডেকা, পার্বতী ডেকা, অনিমা চৌধুরী, নীলিমা ডেকা, সবিতা ডেকা, প্রাণেশ্বরী ডেকা, বীণা চৌধুরী, মঞ্জু ডেকা, সোণেশ্বরী শইকীয়া, তগর রাজবংশী ডেকা, গীতা ডেকা, নির্মতি মজুমদার, রঞ্জু দাস আর রীণা ডেকায়। অনুষ্ঠানের শেষত শুনাবলৈ লৈছো রামসা গাঁৱৰ জীয়ৰীসকলে পৰিৱেশন কৰা জেং বিহু।

লাগে আকাশবাণী গুয়াহী মহাবাহু বীরতার যুগ থাকে থানাবাং নীলি বন্তি তিমুংপি বিজেপি পেনাকে হয় এসং যা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পিনিয়া দুধুয়া বাতায় ফান আসাম জিপি নিশার আসি মেডেন পন্ডাংলো খানাপাড়া আলং কাপি দোপন সিমেকেডিং আমে আলং গভর্নর লক্ষ্মণ প্রসাদ আচার্য শ্রী ডক্টর শর্মা আফান জিপি নিশার আং হয় আসিমি পাডেংলো গুয়াহী খানাপাড়া ভেটেনেরি কাপাথুয়া ক্লাম আলং কাপি দোপন সিমেকেডিং আসাই আলং প্রাইম মিনিষ্টার নরেন্দ্র মোদী সি আলহী সারপু আমান পেন চেতং দুনলো ডক্টর শর্মা হিমন্ত বিশ্ব শর্মা কেবিনেট পেন বাংপ্লি এমএলএ আতুমতা পিনি খানাপাড়া আলং সিমি ডেংপনলো বিজেপি আসং পেন রামেশ্বর তেলি লাপেন অজন্তা নিয়োগ সি মিনিষ্টার আসিমি ডেংলো জিরপি আসং অসম গণ পরিষদ আমে ফু অতুল বরা লাপেন বিপিএফ আসং পেন চরণ বড়োতা পিনি মিনিষ্টার আসিমি ডেংপনলো বিজেপি আসং পেন আকে হয় আসং জামাতে আবারিম মিনিষ্টার রঞ্জিত কুমার দাসকে এসএমডি স্পিকার আর পুসি ডেংপন

লাকে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু কার্বিং ডেং এলং নীলি বন্তিটি মুপি কাদকভিয়া ফান কার্ডং পাজিরসি কার্বিং ডেং পথ ডাংপন্থুর পিনিকে আরু আচিক্লু নিফাই গৃহিণী দুর্মি আনি কার্বিং ডেং কেবাং মিডিয়াম ভি পেন মিটার ফারু প্লিরা ক্রে ইসিরা তবরা ফ কিলোহার্স পেন ফারু টক্সিরা এংকরা সির কেবলা পেন মেগাহার্স পেনলে ফারু ইসিরা ইসিরা তবরা ট্রক হ্যান্ডল পিনিয়া দুন্ধু আং ডেং দাম দিয়া প্রাং পিনিয়া সারলামথে আরজি এক্সেনা পিনিয়া সারলামথে কে কক তাং দং আচিতুং আথে কে হেম কাচু

0: লাকে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু আদুন্থুয়াং ডেং দামদিয়া ফ্রাং পিনাপকার বিং ডেং লং কপি বিসি গেরত কি পার জপন এক জিমা চেথা নিক সেনা পেনাপ কে আরু নি ফাই ক্রি কি থম থেলাঙার নি কার বিং ডেং লং পেনাপ রাং সি বিরতার জুক লং পো আদুন্থু সারলাম থে লাপেন পিনাপ কে থেলাঙার নি আপত সি লুন আং ডেং লং পেন নাং লিটুম আং ডেং চারি বাং ডিং কে হাং আসন সন আলুঞ্জির আর জুক লং পো লাপেন বোরিং বিরতা কেনাং সার বিরতা আর জুক লং পো তোতাংটি আদুন্থু আংদিং নামিক লুনাং লামকা নাংদিং পিনিয়া লামকা নাংদিং ট্রক্সি আংদিং রংফারপি রংবি আলামকান কাপাচাতাক পঞ্চিং আংদিং আর্জিক সেনা
1: কার্বি ফিল্ম সোসাইটি পেন কাচি পারজান পন কার্বি নক বিপি রংফারপি রং বিপু আলামকান আরজি ইকসেনা লাবাংসো আলামকান কে টক লাপেন কাপিকলাং পনাবাং অজয় কুমার বোরা কার্বি আলামলার কে টক আবাং বন্টি টিমু পি লাপেন ডাইরেক্টর রঞ্জিত তেরন তাংতে আরজি ইকসেনা কার্বি নক বিপি রংফারপি রং বি আলামকান ইংকুং ট্রক সিয়াং দে

চুলাঙ্গি পঞ্জিয়া ফান পিনি নিতুমা হেমলং চাকরি চাকর বাংজি হালা তুমবাং বেয়াপ্রাং রিয়াঙা ফান চুলাং পা চুনাং পো চিনি লবু নিকে রিয়াঙা ফানসি রেং বমলো মাজক সোয়ার লোতা লান কাচেনে কাহলো চিচাক উন এ

0: lakwana por karbi no pipi rompar pirombi alamkan nang litum arjulong iktang lo labangso alamkan along kaciparjan jandun atum laki rompar pirombi mate ronja kaciparjan pon maluti rompipi on tiron kaciparjan dilipi phirangki kaciparjan borsing tiron longbir kaciparjan rang mukrang rompar kakrung kaciparjan hunmilian sipi lindok kaciparjan harmoni bi rong arat kaciparjan tum borsing rang mukrang hunmili la pen maluti parok ricu kaciparjan dilipi lamba kaciparjan borsing tiron acakri kaciparjan rang mukrang rongphar la pen mukrang bi labang solam kan puthot ingkung nerkep ang dengki kiwang jarui dut mier ni sirot parjupon thuik po lasinang kar sidun ting ni igdeti
1: lapanapor nanglitum karbianok bipi rongphar pi rongbi alamkan ingdeng troksi arjulong tanglo bangso alamkan along angkung pi alunjir kilun bangphi lake Padmasri pokhila lekthepi lake akashmani Guwahati mahabahu কার্বিং ডেং কেবাং মিডিয়াম ওয়েপেন মিটার ফারুক লিরা ক্রিস রাতবরা ফ কিলোহার্স পেন ফারুক টক্স রাইং করা সির কেবলা পেন মেগাহার্স পেন লে ফারু সিরা ইসিরা তবরা ট্রখান লুনাং ডেং আলং পেন পুথত আদুন্থু আলুঞ্জির আর্জিক সেনাং কিলুঞ্জি জিতেন তেরাং আলু নালাম থি জংসি নাং ততাংটি জিতেন তেরাং কিলুন আলুঞ্জির আর্জিক সেনাং

আকাশবাণী গুৱাহাটী মহাপাহু রাতফর সানসুমাহুঙ্কুর বরুয়া কাকি বিজেপি দিদিনগিরি হিমন্ত বিশ্ব শর্মায় দিন আসামনি গিবি মন্ত্রী মহরে সময়খিরা লাভায় খানাপাড়াও খুনে মেহেরগোনা হাবাফারী হাদরসা বিঙ্গিরি লক্ষ্মণ প্রসাদ আচার্য গিবি মন্ত্রীকে সময়খিরা লাহিয়ে বিজেপি রামেশ্বর তেলি আর অজন্তা নেওকা দিন মন্ত্রী মহরে সময়খিরা লাইয়ে গুবন ফার্সেটিং অসম গণ পরিষদ দলের আফাতগিরি অতুল বরা আর বিপিএফ নিপ্রায় শরণ বরুয়া দিন মন্ত্রী মহরে সময়খিরা লাইয়ে রেহে বিজেপি গাগি দিদিনগিরি রঞ্জিত কুমার দাসা বিধানসভা বুংটিগিরি মহরে বিবান লাগান হান গিবি মন্ত্রী মশ্রী শর্মায়া ফরমায়ে বে হাবাফারিও গাহে আলাসী মহরে বাহাগ লাইয়ে গাহে মন্ত্রী নরেন্দ্র মোদিয়া নখর মন্ত্রী অমিত শাহ রেখাতি মন্ত্রী রাজনাথ সিং মিরু মন্ত্রী শিবরাজ চৌহান মিরু রাজকান্তি মন্ত্রী নির্মলা সীতারমন বিজেপি আফাতগিরি নীতিন নবীন লগেসে মন্নৈজি হাদরসানী গিবি মন্ত্রীপুরাবো বাহাগ লাইয়ে বে হাবাফারিও বাহাগ লানো থাকায় আমেরিকানি রাজধানী সার্জিও গৌরা মৈয়া আসামও ফৈদমান দিনের বে হাবাফারিয়া হাদরনি গাগি দামিনগিরি গুবন হাদরনি থান্দে সত্রাধিকার দলনি মাউটিফর আর বুথ কমিটিনি আফাতগিরিপুরাবো বাহাগ লাইয়ে নৈতি খেপনি থাকায় হাদরসানী গিবি মন্ত্রী মহরে দিন হেমন্ত বিশ্ব শর্মায় সময়খিরা লাইয়ে বেজন লোব্বা লাখিনা খানাপাড়া গেলেপথরাও মানে সমায়না সাজাইফবনে জৌসং লুনায় যাদং রাইজেনি গেজেরাও সময়খিরা লানাই হাবাফারিজন লগেসে গোসো বোথাওনা জৌসাঙা বয়নিবো বাখনায়নাই মন্ন হাদং দেখগিরি জুবিন গার্গনি রহস্য গনং থাই গোসর নিদায়নিগিরি শ্যামকানু মহন্তয়া জামিন মনে থাকায় গুহাটী গজু বিজিরসালিয়া গঠাইনে আরজলাইনি হিয়ারিং গাবন লানাই যাগান তাই বাকসা জেলার জেপ্তিসালিয়াও থানায় দায়নিগিরিনি জামিন আরজলাইকে মৈয়া বিনি বিজিরগিরিয়া গজু বিজিরসালিয়াও গঠাইনে উন বিজিরগিরি পার্থজ্যোতি শইকীয়ানী বিজিরসালিয়া ফারিলেও সুসনায় যায় মকজাতদি জুবিন গার্গনি থাই গোসরনি বিজিরগিরি শর্মিলা ভূয়ানী ফার্স্ট ট্রেক বিজিরিসালিয়া থাকায় 30 এপ্রিলও শ্যামকানু মহন্ত

0: কম আছে, সম্পূর্ণরূপে যদি 25 বছর তেও বাগানক দিছে, বাগানের ওয়ার্কার হিসাবে কাম করেছে, শ্রমিক হিসাবে, তেওঁর পিএফ ভালেখিনি জমা হয়ে যায়, মোটামুটি একটা পয়সা আহে হাতলে। 2 নম্বর, গ্রেজুয়েটি পয়সা একটা পায়, তারপর পেনশন একটা হিসাব করে পেলায় বাগানে দিয়ে। এইখানে পয়সা লোকের আগবাড়িম বলে কলেও নয়, কারণ তেখেতগুলোর মোটামুটি সেইখানে পয়সা আজি তারিখ নুপোষায়, একো নহয়। মাটি এক কথা কিনবলেও হয়তো সেইখানে পয়সা নহবগে। প্রথম তেখেতর জীবন দেখিব বলে তো আমি প্রথম অসুবিধা তো এইটাই দেখি পাও যে থাকিব কত, কারণ যখন ঘরে বাস করেছিল সেই ঘরখনো পিছত উভতাই দিবল হয় কোম্পানি। 1 নম্বর, বাসস্থানের প্রবলেম তো আহে, মাটি নাই। আর 2 নম্বর, জীবিকা হিসাবে কি করব আগফালে, হাতত যেখানে টাকা আহে এই টাকাখিনিও কাম করা জীবন ন্যূনতম হাজিরার উপর নির্ভর করে চলি থাকার কারণে বহুতো ঋণ চিন হয়ে যাওয়ার কারণে এইখানে পয়সাও মারি দিবল হয়। তারপর আমি সাবলে গেলে চাও এই মানুষজনের এইখানে অবসর সময়খিনি কটাব কেনেকুৱা,
1: কি কামত ব্যস্ত
0: হয়ে থাকিব পারিব। প্রথমে এতিয়ার দিনত আমি সাজেশন নহয়, এটা ধারণা এটা আহে মনলে যে এজন বাগিচার শ্রমিক হিসাবে আজির দিন গভর্নমেন্টে হোক বা কোম্পানিয়ে, গভর্নমেন্টের ফালপরা জিরো ব্যালেন্সর এখন একাউন্ট খুলি দিয়েছে অলরেডি, আর কোম্পানি সকলেও কৈছে যে আজির দিন দরমাবিলাক তেখেতসকলে একাউন্ট পে করিব, বা কিছুমান বাগানত করেছে দরমাবিলাক একাউন্টত সোমাই আছে, ন্যূনতম এটা সেভিং করে যাওয়ার একটা প্রক্রিয়া আরম্ভ করব লাগিব। সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, যে SIP বলে কম, SIP বলে কম, মিউচুয়াল ফান্ড বলে কম, সুরাকে মাহিকা 500 টাকা বা মিনিমাম 500 টাকার 1000 টাকা, এইখানে পয়সাও যদি হাসি থব পারে
1: সকাহ
0: পাব পিছলে, এইখানে পয়সা একটা ভাল গ্রোথ করব। দ্বিতীয়তে কথাটা হল স্বাস্থ্যর প্রতি সজাগ হয়ে থাকবে লাগবে। স্বাস্থ্যর প্রতি সজাগ হওয়ার কারণটা হল 58 বছর যদিও অবসর হয়েছে বা কোম্পানিয়ে রিটায়ারমেন্ট দিয়েছে, যদি স্বাস্থ্য ভাল আছে মানুষটা ভালকে দেখা পায় আর কামর অভিজ্ঞতা তো যথেষ্ট হয়ে যায়। সেই সময় চাপুলি লগার পর চাপাতর প্রডাকশন লৈকে এই গোটেই যেখানে চাহ বাগিচার কাম আছে, নার্সারির কাম হোক, অভিজ্ঞতা থাকে, তারপর ভিত্তি করে পেলাই আজির সময়ত চাহ বাগিচা বিলাকে বা কোম্পানি বিলাকে সেই মানুষগুলাকে পুনর নিয়োগ করে অস্থায়ী শ্রমিক হিসাবে। পূর্ণক নিয়োগ করার লগে লগে বিশেষ চিন্তা করবলগা নয়, অবসরের পিছত কাম করা থাকে, এটা 58 বছরে অবসর হয়ে গেল কিন্তু শরীর ঠিকই আছে, তার মানসিকতা ভাব মানুষটা ভালেই আছে, সব ভালে ভালে যান করব বিচারে অস্থায়ী শ্রমিক হিসাবে কোম্পানি বিলাকে পুনর নিয়োগ করে দিয়ে, এটা ভাল সুবিধা হয়ে গেল। আর যিনি টাকা হাতত আসছিল এইখানে হাততে থাকি গেল, আর তার লগতে যদি SIP বা মিউচুয়াল ফান্ড করে ধরনের টাকাবিলাকও হাতত থাকি গেল। সেই সময়তে সরকারেও ভালকেটা চাই যে মানুষজন বৃদ্ধ হওয়ার পিছত ঘর এখন আছে না নাই, তো IOI ঘর, ইন্দিরা আবাস যোজনা, অটল আবাস যোজনা, তেনে ধরনের সুবিধাবিলাক প্রদান করবলে ইমিডিয়েটলি গাঁও ওয়ার্ডের সদস্য সকলক কয়ে থাকে বা এইটার উপর আসনি এখন চলি আছে। দ্বিতীয় কথা, রেশন তো পাই থাকে যদিও ভালকে পোয়ার একটা ব্যবস্থা করে দিয়ে, এইখানে একটা সজাগতার একটা চিন্তা যে এইখানে যদি চিন্তা করে আজির দিন চাহ শ্রমিক এজনে যে মই অবসরের পিছত কি হব মোর, এইখানে সুবিধা লোক পারে। আর যেটা কাম করে থাকে বিশেষকে মানে বাগানত নিয়োজিত হয়ে আছে, নিয়োজিত হয়ে থাকা সময়ত কেমিক্যালের কাম করে, ফ্যাক্টরির ভিতর প্রডাকশনের কাম করে, বিশেষ একটা ট্রিটমেন্ট লোবর কারণে কতো যাব নয়, কারণ কামত মাজত ব্যস্ততা থাকে, দেওবারে ছুটি পায়, ছুটির মাজত স্বাস্থ্য পরীক্ষার কারণে সুবিধা নাই। তার মাজতে কি হয় আজির দিন আমি দেখো মোবাইল এম্বুলেন্স এখন গাঁয়ে গাঁয়ে বাগিচায় বাগিচায়
1: উপলব্ধ
0: হয়েছে আহে। এই মোবাইল এম্বুলেন্সের সুবিধাটা আদায় করব লাগে,
1: মানে
0: দুপরিয়া যেটা ছুটি হয় ভাত খাওয়া ছুটি 2 ঘন্টা থাকে প্রায় 11টার পর 1টালৈকে, সেই সময়তো বাগান বিলাকত 10টা বজাত প্রায় মোবাইল এম্বুলেন্স খিনি সোমাই যাওয়া দেখো, প্রায় 9টা মানতে আহে কিন্তু প্রায় 10টা মানের আরম্ভ করে, গতি দিনটু থাকে, দিনটার ভিতর যিকোনো একটা সময় প্রেসার হোক, ব্লাড সুগারে হোক, এইখানে পরীক্ষা করে লোক লাগে যাতে অবসরের আগতে স্বাস্থ্যর বিষয়ে সজাগ হয়ে থাকে, কারণ স্বাস্থ্যটাই মেইন। আর স্বাস্থ্য ভাল থাকলে
1: ভাবি
0: পুনর নিয়োগ যদিও হব নিবিচারে, নিজের টাকাখিন ক্ষুদ্র ব্যবসায় এখন আরম্ভ করব পারে। আমি যে দেখি আজির দিন এই যে গিলাস প্লেটর ব্যবসায় চলি আছে ভাল,
1: এই বিষয়ে বহলাই হব নাকি,
0: মানে গিলাস প্লেটর ব্যবসায় সাবলে গেলে আমার ক্ষুদ্র ব্যবসায়ের এখন অফিস আছে আমার যোরহাটত, তেখেতসকলে কি করে মই যদি বেশি নহয় 1 লাখ টাকার ভিতর যদি ক্ষুদ্র ব্যবসায় এখন আরম্ভ করব বিচারিছো, তেখেতসকলে প্রথমে প্রশিক্ষণ দিয়ে ক্ষুদ্র ব্যবসায়টার উপর, যদি মই মোমবাতি বনাব বিচারি আছো, মই গিলাস প্লেট বনাব বিচারি আছো, মই তামোল ডফুয়ার যদি বাটি কাহি বনাব বিচারি আছো, তেখেতসকলে প্রথম প্রশিক্ষণ দিব,

করো নকর কাকো নিজ হাতে রান্ধো খাও কুকতে থাকো মায়ে ভয় না করো না করো কাকো নিজ হাতে রান্ধো খাও কুকতে থাকো মায়ে লাজ না করো নকর একো হাতি ঘোড়া সব খাও নকর কাকো মায়ে লাজ না করো নকর একো হাতি ঘোড়া সব খাও নকর কাকো মায়ে ভয়

কাপড়টা পিন্ধা, তুই কোন সোয়ালি রে? আরে বীরবলের বেটি, তুই কি হান্টার ওয়ালি না পিস্তল ওয়ালি? আরে পাগলি!